আসসালামু আলাইকুম। দিও আকাশবাণী করগেলেন শ্যামি পুরগিস কাদি খবর উন্নয়ন বউ গা মাহমদ ইব্রাহিম শোকি ইউটি লদাখ এন কাবিল তজদিদ তওয়ানাই দোনা জদিদ হ্যাঁ পার্সেন উই ডহান চাউন থং মঙ্গি মরসো সে চেজরনা এল জি লদাখ বিনয় কুমার সক্সেনাস এন ডি এস আইস হকি রিং লে থকপিকা কেলোয়াট গবঘে খুদুৎপি অন গ্রিড সোলার ফোটো ওয়াল্টিক প্ল্যান চোচাওয়াম মঞ্জুরি তহসিন দি প্রজেক্ট পো মহকমে ইউথ সার্ভিস এন্ড স্পোর্টস লদাখ এস ডি পি স্কিম ইন নল জো স্পেনিশ মুল করোট নিসনা লাখ সুমচু সোরগিয়াতি খরচে কাল দন চৌতিন দি গোম্বে তোন পো সিংসমো তওয়ানাই হল দোন হিয়াস পার্সন উই ডহান চান মাহোলিয়াত নজুমসমো চনফিয়াইন থকিকা কালবি সোলার পাওয়ার প্ল্যান্ট ইস তোলিকা বিজলি কলচেন ফোক পি রিন উনগিনসে কার্বন ইথিক পুনগিনসে বিংচা দোন লদাখ কার্বন নিউট্রাল এলাকিক চুয়ে সমজোন লস্কেত খেউম ইস তোল দন চাইন এন ডি এস আইস হকি রিংলে কমি থকিকার গুনওয়াক শীর্ষেন উনিফিয়া মিংবিং চান উইনিক দনসিত চেজন দি স্টেডিয়াম প্যানুক লসুম নফলগা খেলো ইন্ডিয়া উইন্টার গেমস লক্ষেপস নঙ্গেম্বো মাল্লাখে অনুদিন ওজির আজম নরেন্দ্র মোদিস আন্তর সৎকি মগরবী বঙ্গাল আসাম দোন পুদুচেরিয়া বিজেপি লক্ষেপ সুন খোয়ে সরকারি শোকস নস্তুলসখন কৌমি পলিসি উল্লা মীমাংসী রোকস থবি মিসাল চিকদান ইন গাউনিকনার গেস্তৃতি মীমাংসুন সরকারি কৌমি প্রোগ্রাম দোন পলিসি নিকত হতসত ওজির আজম ইস দিস পেরন বেঙ্গালোরলা বিজেপি খকুর উল্লা খতাব বচ নজরিন ওজির আজম ইস গেস্তৃতানুক ওশন নঙ্গেম্বুল্লস উরচন হুকমরানি মাউনি হল দোনর গেস্তৃত দুন লখের বি খুচন সরকারি ফিয়া আন্তাসিন ওজির আজম নরেন্দ্র মোদিস দিরিং সঙ্গথোক আর্ট অফ লিভিং ইং ইশুংগিস নগে রেসি ছুকজাগি খোরতাং স্প্যানুক খাক লেনে আর্ট অফ লিভিং ইম ইউ লিথোক মার্কাস প্যানুক সোমার সিক্স খান মন্দির পে গুজুক বসেন দিবাক স্পিকার যুগ সৈয়দ খান উল্লা গ্রাগিন ওজির আজম ইস খেদমত রুহানিয়ত দোন সামাজি গিরলুক সুনলা ইয়ারগেস তাঁচে আনুক আর্ট অফ লিভিং ফাউন্ডেশন ইস বাস পিল্লা সুনলা স্তোৎসিত জিনাব মোদিস মাহোলিয়া তিসকোরলা খাক্ষুর শর্বন নচুং উন খুচ্চন চোসে দোন নালজং সি ইয়ারগেস উন ইস্ত্রোলিকা ভারত ইয়ারগেস চন্দ্রগেস চিকচুয়ে ফিয়া সকিস ফালুকস বাচে কা আন্তা সিং ওজির আজম ইস দিওয়াজ কি সিয়াসি নিজাম বচিক সামাজি শুমুলিয়ত মংসেস ব্রিলচন দোনর গেস্ত্রী তিস চোকে ফিয়া ছাছাছন ইন জাঁসকার জিল্লাং হুকমরানী লসির উনস্ত

প্রচ্ছন্ন চুয়েংসলা ছাছা গোম্বেক নিগম্বো এক্সিকিউটিভ কাউন্সিলর ইঞ্জিনিয়ার পঞ্চক টাশিস স্পাদুমি টুরিস্ট বাংলোয়া জহাসকারি ডিপটি কমিশনার না এসএসপি জহাসকারলা রিবায়তি জোস্তেকা ফেফসুস বাসেদ দিবাসলা জিনা পঞ্চক টাশিস মাহকামা গংমি গোবানলা জিল্লা ইন্তিজামিয়া জহাসকারলার তনপো নিগম্বো ডেলথু জকসে জহাসকারিয়ানুক ইয়ারগিয়াস বাচানলা উর খ্যংজরে আন্তাসিন খোঁজসকি জহাসকার লোকসো জিল্লিক চোচাও ছো তারিখি গ্যাকচিন গাভিস্ত্রোলিকা ইন্তিজামিয়া মিমাসুন নিমর লেপসে এলাকে ইয়ারগেস বাচাউন সিং খোমচন ছচাইন জিনাব টাশি জাংস্কার সোমা জিল্লার চুচেকা ভারত সরকার দোন ইউটি লাদাখি লেফটেন্যান্ট গভর্নর ল উজুজরিন দানা চোকসলা হিল কাউন্সিল কারগিল চেয়ারম্যান লং জাংস্কার জুং ইয়ারগেস ইফিয়া ফেসপা বাসিলাস বাচেকা স্তোদ্রা বাসং দি লাকচেসপু সাকিফ্রা লুকস কা ইনজরিন জিনাব টাশি জাংস্কার ই সকাফত দোন মাহলিয়া তিস্ত্রুং লুকস স্নাইয়া জাকসে ইয়ারগেস উনবে ইফিয়া স্টেক হোল্ডার গংমি কেন লক্ষুতুন চালিন ডিপটি কমিশনার ওয়া এল এইচ ডি সি কারগিলে চিফ এক্সিকিউটিভ অফিসার জিনাব রাকেশ কুমার ইসদরিং দ্রাস জিল্লানুক জল জীবন মিশন ই নজোস থুমি ছুই সাপ্লাই দোন কারগিল কাসমিয়ানুক চব্বিশ ঘন্টার তুতে ছুই সাপ্লাই ফ্রচুক পিফিয়া বেহনুত পিলা সুনীল তল তলুক সিফিয়া গ্রাপশিক মাল্লেখংস গ্রাস প্যানুক ডিপটি কমিশনার দ্রাস এডিশনাল ডিপটি কমিশনার কারগিল পিএইচই না আই এন এফ সি এস ই চিফ প্ল্যানিং অফিসার কারগিল চিফ মেডিকেল অফিসার কারগিল পিএইচই এক্সেন দোন পিডব্লিউডি আর এন বি না পিএমজিএসওয়াই মাহকামানি এহলকার জুকসোৎপিন গ্রাফসানা দ্রাস ল থুং ছুই সাপ্লাই কারগিল কাসমে আনুকসান গিমা ছুই সাপ্লাই স্কুল উন অঙ্গনওয়াড়ি মার্কাস উন সরকারি দফতর উন দোনার দিল উকসি মার্কাস উনিকা থুং ছুই সাপ্লাই স্কোরি ফিজিক্যাল না ফাইন্যান্সিয়াল লুকস উনি তালুকস বাসিন DWSME চেয়ারম্যান ইস ডিপটি কমিশনার দ্রাসলা নং নাঙা টেপ ওয়াটার ইয়ানি ছুই নলকাম লেপচুক চেসকো লর তনপো প্ল্যান চোসে তোজরিন দোন দ্রাস জিল্লে আনুক এদারা ন ডিসপিউট ইয়ত ইউলুনিয়াং থুংছুই সুহুলিয়াত ইল তালুকস বজরে খাসকো তাসেত ডিপটি কমিশনার জাঁসকারী খসকো দোন ডুলেন ইয়তপি স্বচ্ছ ভারত মিশন ই তহরিক উন নজম সে কর্ষা গম ইউলিয়ানুক দিরিং নম্বরদার কর্ষা আমা সোক্সপা কর্ষা ফোটাং ম্যানেজমেন্ট কমিটি দোনা মকামি রাজাকার নিস্ত্রোলিকা সাফাই অভিয়ান মল্লখ্যংস গাভি তোনপু মাহলিয়াতি স্ত্রুংলুকস দোনা মাহলিয়াতি সংবান সংদক জকচে স্কোরলাইন খরখোর সক সংমা বাচাও নজম সে দি অভিয়ান পেনু কর্ষা গম ইউলি মীমাংসুন রাজাকার দোনা স্কুলি ফ্রুনিস খাকলেন খবর লেনতেস আকাশবাণী কারগিল কেনাশ নাবিনিয়ত এনসিসি সেকেন্ড বটালিয়ন লাদাখি ছোসনা জকশুই ফেস্টুলিন ইয়ত খান এনসিসি কেমচানা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ দরাসি এনসিসি ক্যাডেট উনিস ফ্রমাচিক ইভেন্ট টুনিয়ানুক গেলা পজিশন উন লক্ষ্যস বাসেত টাক অফ ওয়ার ইয়ানুক শফিকা বানো না শরীফা বানোস অব্বল পজিশন লু তংচানুক রুবিনা বানোস গুমা পজিশন লক্ষ্যস বাচানো নিম্বু ক্যাডেট আবরার আহমদ আর্মি আনুক সিলেকশন সিন কলেজ ইকান না কেম ইফিয়া সংসদ খান ক্যাডেটস চোগাস সকাফতি ডিগ্রি উনিয়ানুক গেলাস কাপ সুন স্থানীন ক্যাডেট সুনিস কলেজ চি প্রিন্সিপাল নাসির শাহবানী দোনা এ এন ও সজ্জাদ হুসেন লা খোঁ হেমায়ত না খাসকো নিফিয়া উজ্জু জরবসং শেষ সেলখান ফ্রুন এনুক সাফাই সুতরাই দোন লকসুক স্পোসে মাহলিয়া তিস্ত্রুং লুকস বে হাম্বান লস্কে তামিতন নজম সে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পানি খরলা খরখো রুজদি দোন লকসুক স্পে ডিগ্রিং চিকমাল লখ্যংস দেয়ানুক স্কুল হেডমাস্টার মোহাম্মদ আলী নদ্রসে স্টাফ মেম্বার উন্ন শেষ সেলখান ফ্রুন ইস খাকলেন ইন ডিগ্রিং চানা ফ্রুন লখিতাব বেন হেডমাস্টার ইস সিলচান নিঙ্গম্বো সামাজি খেদমাত দোন মাহলিয়া তিস্ত্রুং লুকস ফিয়ার রং খাকুনস্তান চেকা আন্তমসং জান চোকসি ডিগ্রি চিক গভর্নমেন্ট মডেল হাই সেকেন্ডারি স্কুল সংরং মল্লখ্যংসপি খবর লেপসেত ওয়াজির আজম নরেন্দ্র মোদী দিরিং হায়দরাবাদ ল ছচাইন দের খোঁস তোর গুণ জিজ্ঞা করোট মালিয়ত ইফ্রমাচ গেরগেসি প্রজেক্ট টু নিস মিয়াংর দো দোন প্রজেক্ট খাচিক গুজুক বে প্রোগ্রাম ইয়ত জিনাব মোদী সুবারঙ্গল ইয়াং পি এম মিত্র পার্ক পুই গুজুক বচাইন গাওয়া কাকাতিয়া মেগা টেক্সটাইল পার্ক অংজরবত দি পার্ক পু পি এম মিত্রা স্কিম ইন নজোস চোসিল দানিন ওয়াজির আজম ইস দের ক্যান্সার ইফিয়া ফেসপা বসে সোমাজ ওস্তা চিকর চোসপি সিন্ধু হাসপাতাল আওয়ামি মিং তক সিকাওয়াক বচাইন গাউস চাং মুনাফা মেতপা মরি সুনলা এলাজ ফ্রচুক চাইন জরসত তামিলনাড়ু টিভি কে বানি জোসেফ বিজয় কা দিরিং ওয়াজির আলে মালসে ফেন্নাস কালিন গেলখাগি গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকর ইস নেহরু স্টেডিয়াম এনুকমাল লক্ষ্যংসপি খরতাং শিকচানা